नाई आकाशवाणी ईटानगर डिब्रुगढ़ मीडियम वेव्स सीपाक सी सिपसी चौमसी मीटर्स हो पाक चेत सिप हा किलो हर्ट्स मई नई चलांग हम तई खमती हौने कुमायो मने वन अंका लंगनी पी तई सोंग हिंग पाक साउ तु नई इंगनाजी पी मई सोंग हिंग साउ हो नीन जुलाई नई साउ एट वन कौ खाम लुक नांग प्रिया लोंग फॉय मई हनई थोम ठीका มืออันเซคันด์เล็กอันซามฮาเนชั่นแนลเนชั่นสเตทวิสิตในมือประธานดรอปตีมูร์มูในเมืองนอร์ทเมซิโดเนียมือปฐมาไหมอินเดียนประธานในคานูแลมมากานำหงมันนั่งกันในจำไบเลทรัลทอล์กส์ทั้งเมซิโดเนียนเคาน์เตอร์พาร์ทฮิจีกอร์ดานาซิลจันนอฟสกาดาฟโกนาไม่ที่มูลข้ามกันมากานำหองอังเก้า Prime Minister Hichi Hristijan Mikoski Speaker of the Assembly Hichi Afrim Geski Kansam Assembly of North Macedonia อังเก้า Macedonia Business Forum ไม่ก่อ Address ที่เหตุกันเฮามากาYo. India nai kanai cham pathama dengue vaccine ne mai sapho halkan ka tang drug controller general of India nai me market authorization nai vaccine q denga mai sapho halma ka yo vaccine nai lukkan pa takeda Biopharmaceuticals India au develop ha kan ma ka nam ho au chang gan si vaccine nai asa CP ha thung 60 p mai ha pen ni si khai ma ka nam ho me commemorate Kargil Vijay Divas nai Directorate of Youth Affairs Government of Arunachal Pradesh naiKargil Vijay Divas Rain Run Song Hing Sao Hook Nai Nia Wang IG Park Nia Ti Itanagar Mai Wantalang Noi Mu Pun Ka Nai Mai Tangkan Haka Nam Ho Minister Cha Education Hikji PD Sona Nai Kanai Cham Member Fung Lai Hong Niti Ayo Hikji Dr. Joram Ania Wan Manga Anpun Ka Nai Mai Nang Man Mai Hong Kan Ma Ka Yau Meeting Nai Mai Lai Pu Kham An Mutual Interest Hong Khan Ta Nu Development Nai Wa Nai Mung Hau Mai Au Si Mun Kham Tong Tra Gan Ma Ka Nam Yau Peaceful March Nai Kanai Cham Luk Di Akas Dip Hathung IG Park Yan nali 18 nari 30 manit kang le au tang gan si luk kan pa youth coalition hang cha youth for change nai wa nai nia ti Itanagar wan talang noi an pun ka nai mai phung la kha on pha mau pa sao ke ji pu me tang lai hum gan si peaceful march nai ham gan ma ka yo India Meteorological Department nai kanai cham yellow alert hancha chila sam sip sam sip sam an Arunachal Pradesh mai isu ha ma ka yo phun lung ko yang phate phanang ti thun ti thu mai yang ni si lau khai ma ka nam ho me to len an hockey mai wa nai Indian sub junior men's khansam womenTeam nai wan manga mai niati Muscat Oman mai FIH Youth Hockey FS Asian Championship Songhing Sao Hok mai Pathama mai Pe Ongkan Haka Sunam Nisi Au Tongkan Ma Nam Ho Khansam Cha Hang Manai Kau Kham Ti Thai Nai Nam Ho Manai Oi Kham mai
sau một trò mừng nhật mấy hả này thôn thích hả.

0: मैं रमेश पात्र गोलाघाट असम से बात कर रहा हूँ।
1: जी रमेश पात्र जी, कॉल करने के लिए बहुत बहुत धन्यवाद।
0: अपना खबर ভাল নাই?
1: হয় হয় মই খুব ভাল। আপোনাৰ কি সৰ্দি খাসি হৈ আছে নেকি?
0: মই তেনেকুৱাই হৈ আছে, অলপ আগত বৰষুণত ভিজিলো।
1: ওকে ওকে, ৰদ বৰষুণ হৈ থাকে নহয়, তাত ভিজিলে আৰু ৰদত গলে বেমাৰ হ'বই আৰু।
0: তাত বৰষুণ কমিছে নাই?
1: আমাৰ ইয়াত নাই, বৰষুণ দিয়ে আছে এতিয়া।
0: আমাৰ অলপ এইফালে পঠাই দিয়ক, গোলাঘাট ডিষ্ট্ৰিক্টত মানে পানী আছে,
1: হয় নেকি?
0: কৰিব পৰা নাই
1: মানে। ওহো, ওকে ওকে। আমাৰ ইয়াতো কণ্টিনিউ বৰষুণে হৈ আছে, দিনত অকণমান গৰম হয় কিন্তু ৰাতি আৰু ৰাতিপুৱা বৰষুণ হৈ থাকে। অকণমান আপুনি চাব আকৌ নিজৰ কিবা হেল্থটো। আজি কি গানা শুনিব?
0: আজি শুনিব লাগিব গোপী কিষণ।
1: গোপী কিষণ, অকে।
0: গানা ৰহেগা য়ে ইশ্ক হে ক্যা।
1: য়ে ইশ্ক হে ক্যা, অকে।
0: ডেডিকেশন ৰহেগা মেৰে আপকো।
1: থেংক ইউ।
0: বসুমতারী ভাইকন মুন্দা, বিমল বসুমতারী, দেবাশিষ হাজরিকা, শরদ দ্বারা, হিতেন্দ্র দাস, যোগেন্দ্র অঙ্কি, ওর মেলা শ্রীমতী হ্যাঁ পাত্র, উসকে বাদ ধরমবীর, পূরণ বর্মা, প্রেম সিং সিসুদিয়া, ভগবান সিং পরমার, রমেশ প্রজাপতি, আশুতোষ দেবনাথ, রাকেশ, প্রেমজিৎ চক্রবর্তী, ওর সবই লিসনার্স কো বেদিকে চাহেগা।
1: ওকে, তো রমেশ পাত্রা জি কল করনে কে লিয়ে বহুত বহুত ধন্যবাদ। আপ আপনা হেলথ কা খেয়াল রাখিয়ে, হম আপকো আপকে পছন্দ কে গানা সুনা রহে হ্যাঁ।